0: সব সরকার হেলথ সেন্টার্স তে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবলগা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1-800-116-666 কল করিবি বিপি হারিব দেশ জিতিব
1: কিটু জানকারি এনটিইপি ব্রাদি আছে

থাকিলে ট্রেস্টিয়ান ভিতর দিয়ে ইমেইল labcom-nlg.nic.in জমা দি বলে কৈছে। এইটার পর স্টেকহোল্ডার্স লগতে রিলেভেন্ট সেকশন রোল লগতে জাস্টিফিকেশন নহলে সাজেশনস কান ভি সাফা ভরা কই দি বলে অনুরোধ করেছে। আর এইটার লগত আজি ফুজুর লগা খবর ইমান ডিসেস করে আছে। শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানে নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। এটু জানকারী NTEP পৰা দি আছে।
1: সুপ্রভাত, সালাম আর নমস্তে। শুনে থাকা সব বিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী FM ট্রাইকপন 110 মেগাহার্টজ পর রানি দি আছে মই লাগা পছন্দ গানা আর্টিস্ট চয়েস ইন দি ফিল্মি গেটস প্রোগ্রাম। জিহা জিফুজির 50 মিনিট কারণে আপনার খান শুনে থাকিব আর্টিস্ট চয়েস ইন দি ফিল্মি গেটস প্রোগ্রাম। ইয়াতে মহিলা প্লেলিস্টে মহিলা কিছু মান্থ পছন্দিতা গীত খান লাইন আপ করে কিনা আছে। প্রোগ্রামটি আপনার খান সব আই কিনা সামিল হবি আর গীত লাগা আনন্দ লবি কই না আপনার খান সবকে ওয়েলকাম করে কিনা সবচেয়ে পহিলাতে আনি দিয়ে আছে দামানি ফিল্মকে গীত গাইছে আলকা ইয়াগনিক আর কুমার সানু।

আতিশ ফ্লেমত শুনিলে শুনি থাকা সববিলাক দুসরা গীত আকো নাবাজা আগতে আর আপনার খালা মেসেজেস খান লই দি আছে মেলুরি ডিস্ট্রিক্ট পরা লিখি কিনা পাঠাইছে ওকে দিস ইজ ফ্রম ইউরো পার্টি কথাপা কাটু চুঠি রসলিন সিথালু আর্হুলু ছোছু ভুলু আর সেলি টু তার খান পরা লিখি কিনা পাঠাই আছে গুড মর্নিং ওয়েশ করি কিনা আজিবি আর আপনার লাগা একদম চাকাস প্লে লিস্ট শুনি কিনা এনজয় করে আছে দে কই কিনা লিখি কিনা পাঠাই আছে ইউরো পার্টি এ ভেরি ভেরি গুড মর্নিং আই হোপ মই আপনার লাগা আপনার খান লাগা নাম ঠিক কই দিছে অবলা যদি গলতি থাকিছে কইলে মানে যি হলেবি মইকে কারেক্ট করিবি কই কিনা আপনার খানকে অনুরোধ করে আছে আপনার খান সবাই কিনা প্রোগ্রাম লতে জুড়ি আছে আর সাথে সাথে গানা খান বি এনজয় করে আছে তো আপনার খানা খুশি দে মই বি সামিল আছে কই কিনা জানাই দিয়ে আছে আর এইটু উপরে সদাই দিন এনেকাহে আপনার খানা জরুরি এফ এম ট্রাক পেলতে বানাই রাখি থাকিবি কই কিনা আপনার খান কি বি অনুরোধ করে আছে আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে নবামি হাজারিকা গুড মর্নিং উইশ করে কিনা লিখি কিনা পাঠাইছে আজি বহুত ভাল গান দিছে দে শুনি কিনা মজা লাগে আছে কই কিনা বার পাথর পরা লিখি কিনা পাঠাই আছে নবামি আ ভেরি গুড মর্নিং টু ইউ মই গলতি নহয় কইলে মানে আজি ফার্স্ট টাইম আপনার লাগা মেসেজ মহিলা শো টাইমতে পুরে আছে আপনাকে স্বাগত করে আছে প্রোগ্রামতে আর খুশি জানাই দিয়ে আছে আর ইয়াতে পেরেজি কলোনি কহিমা পরা লিখি কিনা পাঠাইছে পেসিং আর তারপরি গুড মর্নিং ওয়েস সবকে দি কিনা লিখি কিনা পাঠাই আছে আর আমি খান বি কাম করি কিনা শুনি থাকি আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে পেসিং বহুত বহুত দিন হয়েছে আপনার লাগা মেসেজ বি না পড়ি কিনা আজি আকো আপনার লাগা মেসেজ পড়ি কিনা বেশি ভাল লাগে আছে বিষ্ণুপুর গুরুবান্ধা পরা লিখি কিনা পাঠাইছে দিকান্তা বড় আর তার বিকো আছে আজি একদম চাকাস গানা গানা বাজাই দিয়া নিমিত্তে খুশি জানাই দি কিনা লিখি কিনা পাঠাইছে দিগান্তা আ ভেরি গুড মর্নিং টু ইউ টু আহি কিনা প্রোগ্রাম লতে জুড়ি কিনা গানা খান বি চাকাস লাগি কিনা শুনিয়াতো জানি কিনা মই বি ইয়াতে খুশি পাই আছে কই কিনা জানাই দি আছে আর গুড মর্নিং উইশ লিখি কিনা পাঠাইছে জেফ বেজস আর তারপরি awesome tracks koi gina likhi gina pathaise jeff a very good morning to you aro moi laga show time ta ji first time puri ase apnar laga message bisi khushi ase apnar ki bi program te swagat kori ase aro apnar bi awesome lage ase git khan hunibi aro program ses no hatak sat di thakibi to hunibo yes boss film ki git gaya ase abhijit

0: A delegation from the Department of New Renewable Energy, Nagaland visits Tripura for knowledge sharing and site visits related to renewable energy projects in the state. Chief Veterinary Officer PEC Dr. Monlumi Lotha inspects Office of Veterinary Health Center Chatheba PEC, holds review meeting with doctor in charge and staff. Center to deploy 1,000 advisory personnel across country and upgrade trade portal for India-UK CETA. Prime Minister Narendra Modi embarks on 3-day visit to Seychelles to attend the Golden Jubilee celebrations of the National Day of Seychelles as the guest of honor. Prime Minister Narendra Modi to share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashvani tomorrow. Nagaland to observe National Immunization Day tomorrow across all districts to protect children against polio and sustain India's polio-free status from 8 a.m. to 3 p.m. And in the FIFA World Cup, Ecuador advances to knockout stage after defeating Germany 2-1 in a Group E match. Côte d'Ivoire also books their place in the knockout stage, comfortably defeating Curacao 2-0, Japan and Sweden also advanced to the knockout stage, and the Netherlands outclassed Tunisia by 3-1. That is all we have in this news headlines.
1: FM Tracker Band
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tracker Band
1: FM 103 MHz.
3: Hello Nagaland, the first phase of the census is here. From June 16 to 30, visit se.census.gov.in to complete your self-enumeration online. Make sure your household is counted. Your participation supports better planning and development for our future. Our census, our development.
0: Good morning, listeners. You will now be listening to Women's Program. And in today's Women Program, we have yoga, technique, and asanas.
4: Itu Akashvani Kuhima. Women Time Program Day Ako Sopmanuke Swagat Kuhidiyase. Women Time Program Day Aji Health and Family Welfare Program Kanbrahe Anidiyase. Yoga, its techniques, asanas, and benefits. Opor, Kelhuzase Lawrence, Integrated Ayush Hospital, Raja Chedemade, Yoga Instructor Logot, Vithoprahe Interview Loa Program Ekta Hunibo Pavo.
5: Bishi Kushase Ajamahana Studio Re Ahinase, Kelhuzase Lawrence Kunhe, Integrated Ayush Hospital, Raja Chedemade, Yoga Instructor Ase, Tarlovade Aji Asal Grigine. Yoga bra amahan laga ghao nolime amahan laga health tu kinega thakibo pare itula oporde kotha patra kuribo Lawrence apnar homoy paigina aji amahan laga studio de ahigina amahan ke aro honia bilakan ke yoga laga dorkari laga oporde koidibo ahane bide bishi khushi aro amahan laga program dibi swagat kuri di ase to sobse pila ami jani bole mon thaka do hile amahan yoga yoga ko adu hunia do huni thage holibi Asal kerjanya yoga itu kia si, aru kutiba itu ulai si, itu amakan ke kuli bishi khushi hawa.
6: Acha mugi ite mati gine mugi yoga laga kota loko bole mati agane thank you. Aru itia question hujan isina yoga itu kia si, itu kuli yoga itu Sanskrit word para ulai si, huge kui gine. Dalaga mini nasi to unite to join ite kui. Aru yoga itu Mukhalaga physical exercise kan, breathing techniques kan, nolibi meditation itu kan ke, combine kurugine mukhalaga health aru well-being ke improve dibule, itu he yoga se.
5: Acha acha. To asal kurugina amakan exercises kuriado hile do alag alag kambi thake. To yoga do alag physical exercise kan bra kine ka bra alag ase kovo paribo.
6: Acha yoga aru regular exercise physical exercise to bishi alag ase. Itu yoga tu, makan laga body aru mind ke fokus kure. Aru regular exercise kan tu makan laga mainly physical fitness. তাতে হে ফোকাস করিয়ে আর যোগাদ কোয়া নিচিনা মোখান মুভমেন্ট খান হবি ব্রিটিং খান হবি রিলেক্সেশন খান কম্বাইন করে কিনে মোখান ফিজিক্যাল হেলথ আর মেন্টাল কামনেস ওভারঅল ওয়েলবিং কারণে যোগাদ তাতে হে বেশি করিয়ে
5: আচ্ছা আচ্ছা তো সব মানুষই যোগা এটা প্র্যাকটিস করব পারব নহলে বি রেস্ট্রিকশন কোনোবা থাকে আছে না নাই
6: হয় সব মানুষ যোগা প্র্যাকটিস করবলে পারব বাচ্চা পড়া আডাল্টস তক পারব বাচ্চা খান ফাইভ ইয়ার্স হয়েছে গেলে যোগা প্র্যাকটিস করিয়া শুরু করবলে পারব হলে বি একটা সবলে লাগিয়া তো পোস্ট খান কোনবা তো মডিফাইড করে কিনে মানুষ লাগা এজ হিসাব দে নহলে বি ফিটনেস লেভেল নহলে বি হেলথ কন্ডিশন এটু খান সাই কিনে করব লাগে আর কোনবা মানুষ হেলথ ইস্যুস খান আছে গেলে ডক্টরস খান লগে নহলে বি ট্রেন যোগা ইনস্ট্রাক্টর লগে এডভাইস লই কিনে এটু খান প্র্যাকটিস তো করব লাগে
5: আচ্ছা আচ্ছা অল্প সাল হয়ে কিনে এতিয়া তো হলে আমার খান যোগা এটু তো হলে বেশি পপুলার হয়ে কিনে আছে তো এটু তো কি কারণে আছে কব পারব
6: যোগা তো আস্তে আস্তে কোয়া নিচিনা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে যাচ্ছে কিলে বলে এটু তো মোখান লাগা ফিজিক্যাল ফিটনেস হবি তাতে ইম্প্রুভ করিয়ে আর স্ট্রেস লেভেল খান আজিকালি স্ট্রেস বেশি হয়ে যাচ্ছে ওয়ার্ড রিলেটেড হবি কি হলে স্ট্রেস লেভেল তো বেশি হওয়া আছে এটু রিডিউস করিয়ে আর মোখান লাগা মেন্টাল ওয়েলবিং তো মাইন্ড ইনহেন্স করিয়ে আর মোখান লাগা হেলথি লাইফস্টাইল প্রমোট করিয়ে আর এটু তো বেশি সিম্পল আছে যোগা তো আর ভেরি এসেসিবল কোন কোন হলে করবলে পারব আর কোয়া নিচিনা ডিফারেন্ট এজেস পুরা হবি বাচ্চা হবি করবলে পারে এটু বড় আস্তে আস্তে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে যাচ্ছে
5: দুসরা একটা আরো জানিবলে মন থাকা তো হইলে যোগা প্র্যাকটিস করিয়া দিবি আলাগ আলাগ কম্পোনেন্টস থাকে ইনা বি হুনিছে তো এটু খান তো কি কি খান থাকিব
6: আচ্ছা যোগা দে কম্পোনেন্টস কইছে কুলে চারটা আছে একটা তো আসানাস কয়ে ফিজিক্যাল এক্সারসাইজ পোস্টার্স খান যোগা দে আসানাস কয়ে আর নেক্সট তো প্রাণায়াম তাতে তো ব্রিথিং এক্সারসাইজ খান থাকিব আর মেডিটেশন থাকিব আর রিল্যাক্সেশন এটু খান তো যোগা লাগা মেন কম্পোনেন্টস খান আছে
5: আচ্ছা আচ্ছা তো যদি একজন মানুষ তো হলে যোগা করবলে শুরু করবলে মন যায় আছে তো তার শুরু না করে আগে দে প্রিকশন বা মন দিয়ে রাখি বলে লাগে কোনবা আছে না নাই
6: হয় বিগিনার্স খান কোনবা মানুষ যোগা করবলে মন আছে বলে তখন এই খান ইয়াদ থাকিব লাগে তখন প্র্যাকটিস করে তখন সিম্পল প্রসেস খান বড় শুরু করব লাগে আর প্র্যাকটিস আন্ডার প্রপার গাইডেন্স মানুষ বড় গাইডেন্স লই কিনে আর ওভার এক্সার্শন নহলে বি বেশি দুঃখ লাগা নকরব লাগে আর বডি চাই কিনে কি তক পারব এটু করব লাগে আর কেবা ইয়াদ থাকব লাগিয়া তো যোগা ইজ নট এ কম্পিটিশন একজন একজনকে কম্পিট করে কিনে একজন একজনকে কম্পেয়ার করে কিনে নকরব লাগে আপনি বডি কি পারে কি আপনি লাগা কেপাসিটি কি আছে ইমান তক হেক করব লাগে আর হেলথ কন্ডিশনস খান আছে কইলে তখন তো যাই কিনে ডক্টরস লগে এডভাইস লই কিনে এটু খান নকরব লাগে এটু করব লাগে করে কিনে বিগিনার্স খান এটু খান ইয়াদ থাকি কিনে করব লাগে
5: দুসরা একটা আরো জানিবলে মন থাকা তো হইলে আমার খান যোগা প্র্যাকটিস করবলে কোন দুহে সবচেয়ে সময় ভাল আছে ইনা কব পারে আর যোগা না করিয়া আগে আমি খান কি করবলে লাগে
6: বেস্ট টাইম টু প্র্যাকটিস যোগা তো মর্নিং আছে কিলে গেলে মর্নিং ডে তো মোখানা বডি বি ফ্রেশ থাকে মাইন্ড বি ফ্রেশ থাকে এটু পড়া বডি এন্ড মাইন্ড কে এনার্জাইজ করে কিনে হোল ডে ফ্রেশ রাখিবলে মদত দিব আর যদি মর্নিং ডে টাইম পা নাই গেলে ইভিনিং ডে বি করবলে পারব নহলে বি কিবা একটা মন ডে ইয়াদ থাকিব লাগে তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু রেগুলারলি একটা টাইম ডে চাই কিনে করিলে এইটোহে সবচেয়ে বেস্ট আছে আর বিফোর যোগা সেশন কি করব লাগে এইটু তো আপনি যাই কিনে কাপড়া তো অল্প লুজ লাগা কমফর্টেবল লাগা ক্লথিং লাগাব লাগে আর জায়গা কইলে কোয়াইট আর ক্লিন স্পেস চাই কিনে তাতে বড় করব আর বাট হেভি মিল শুড বি অ্যাভয়েডেড এটলিস্ট টু টু থ্রি আওয়ার্স পেটটো অল্প খালি করে কিনে করিলে এইটোহে সবচেয়ে বেস্ট আছে
5: আচ্ছা আচ্ছা একজন মানুষ যোগা একটু প্র্যাকটিস করবলে মন থাকিছে বলে তো ইনস্ট্রাক্টর না থাকিলে বি নিজের ঘরে হলে বি করব পারিব না নাই এটুবি জানিবলে মন আর শুরু শুরু করা সময়ে আমি খান কোনোবাতো মিষ্টেক্স পি থাকিব পাৰে, এইটো কাৰণে কোনটো কম

0: অনেটা সাবিলা কি আছে আপনার খালনা কলস আহিয়া শুরু হয়ে যাইছে তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন হিন্দি ফিল্মি গিটস প্রোগ্রাম। হ্যালো, গুড মর্নিং তনুশ্রী বলিয়ে। জি বলিয়ে, কোন সা গীত সুনা হে? পড়োশন পড়োশন দেখতা হু। ওকে, কোন সা ওলা গীত বলা?
1: এক চতুর নার।
0: এক চতুর নার,
1: জি।
0: ওকে, আর কিসি কা নাম লেনা হে আপকো?
1: জি, অভিনেতা থে।
0: হ্যাঁ, থ্যাংক ইউ।
1: আর और मेरे पापा भी आपका कार्यक्रम सुन रहे हैं मोबाइल पर, तो मेरे पापा को भी डेडिकेट रहेगा। और भगवान सिंह परमार है, रमेश प्रजापति है, प्रेम सिंह चिचोरिया है, और हम और सुनना चाहिए और हमारे सभी श्रोताओं के लिए।
0: ओके, ठीक है तनुश्री, आपने सबसे पहला कॉल लगाया है और लग गया है, और जो गीत आप सुनने के लिए पसंद किया है वो भी है। आप सुनिए और एंजॉय कीजिए, और कॉल करने के लिए शुक्रिया। সবচে পহিলা গীত বাজাই দিয়েছে পড়োশন ফিল্মত, গাইছে কিশোর কুমার, মানদে আর মেহমুদ লগা আওয়াজে। আর এই গীত শুনবলে মন হয়ে কিনা কল করেছে মহারাষ্ট্রের তনুশ্রী, আর তারপর ডেডিকেট করে দিয়েছে তার লগা বাবা। আর শুনে থাকা সববিল আর এফ এম ট্রাকপেন লাগ কিছু মান্থ

0: Hello.
1: Hello.
0: Kun kwa se?
1: Me Premojit Chakraborty kuya se.
0: Kun?
1: Ora jibun jibar kora. Premojit Chakraborty kuya se.
0: Demojit.
1: Premojit Chakraborty kuya se.
0: Okay, Demoji Chakraborty.
1: Chakraborty.
0: Kut prakwa se?
1: Ohom Rajya Sibumi Jalar pora kuya se.
0: Asambra?
1: Asamar pora kuya se kuya se.
0: Okay, thik ase. Kobi kini ka se?
1: আজি মোৰ নামটো আছে প্ৰেমজিৎ চক্ৰৱৰ্তী।
0: কেনেকা আছে
1: আৰু
0: কবি? হাল চাল কেনেকা আছে?
1: হালচাল মানে বহুত আচ্ছা চল ৰা হে আৰু
0: ওকে, বহুত খুশ কি বাত হে।
1: চল ৰা হে বাৰিশ চল ৰা হে বাৰিশ কা চাট চল ৰা হে ধূপ চল ৰা হে বাৰিশ
0: হ্যাঁ
1: মিল কে চল ৰা হে
0: জি, বারিশ কা মৌসুম কা সময় হো গিয়া হে।
1: কেলেন্ট মুখিয়া মৌসুম ম্যাডাম
0: হ্যাঁ,
1: नागालैंड मौसम क्या चल रहा है
0: वहां कैसे चल
1: आजकल?
0: रहे हैं? वही चल रहा है। बारिश भी हो रहा है, कभी कभार कभी कभार गर्मी भी होता है, कभी कभार ठंड भी हो जाता है, ऐसे ही है कोहिमा का मौसम। अच्छा दिमोजी, बोले आज कौन सा गीत सुनना है?
1: अजी मोई गीत सुनी बो मैडम अजी मोर मन तू ऐसे गीत सुनार মুভিটির নাম হয়েছে আন্ধি আন্ধি আন্ধি
0: আনভি। ফিল্ম লাগার নাম কই দিবি?
1: ফিল্মের নাম হয়েছে আন্ধি, গান গীতটি হয়েছে লতা মঙ্গেশকর ওর কিশোর কুমার গাইছিল।
0: আনভি তো নাই নাকি?
1: আপনার পাশত হব না?
0: না নাই,
1: নাই বেতাব বেতাব বেতাব
0: বেতাব বেতাব থাকিব পারে
1: আপনার পাশে।
0: বেতাব তে কোনটো গীতটো শুনিব?
1: জব হম জবা হম
0: ওকে, জব হম জবা হোঙ্গি। আর কোনো বালা নাম লবলে মন আছে, ডেডিকেট করবলে মন আছে
1: লব?
0: হ্যাঁ কবি,
1: আজি এক আজি যে দিন আছে না, আজি তো বহুত আচ্ছা দিন আছে। আজি আমার যে সংগীত যে কল হুতা বন্ধু সংগীত তো ভালোবাসে সকলের মাজত, আজি তো 27 জুন আছে তারিখ, 27 জুন 27 জুন 1939 ইংরেজিত আমার ভারত কা বহুত বড়া এক সুরকার সুরকার আর ডি বর্মন জি কা জন্ম হুয়া আজকার তারিখ সে। ইসলিয়ে আজ কা উনকা সুর সাজায়া গানা শুনকে উনকো কো শ্রদ্ধাঞ্জলি দেতা হুমি।
0: अच्छा तो किसी का नाम नहीं लेना है आपको?
1: पहले तो मैडम त्रिपुरा से आशुतोष देवनाथ जी और अनुप जी और मेरा एक बहुत अच्छा मोर बहुत अच्छा दोस्त आचे उनका उनार नाम तो हुई से बाइकेन बाइकेन डांगुरिया हुई से और मोर दादा आसे ओहम और गुलाघाट और पड़ा हुनी वो रमेश पात्र पात्र।
0: ओके ठीक आसे।
1: আর আপনি শুনিব ম্যাডাম আপনার লগত
0: মই তো বাজাবো শুনি বলে আছে।
1: আর আপনার লগত কথা পাতিছে মোর বহুত ভাল লাগিছে আর বহুত আচ্ছা আর আচ্ছা প্রেজেন্টার হে ইউ প্রেজেন্ট ইউ প্রেজেন্টার আকাশবাণী কা কুইমা বহুত আচ্ছা প্রেজেন্টার আপ হে না?
0: ও থ্যাংক ইউ থ্যাংক ইউ দেমোজি, থ্যাংক ইউ ভেরি মাচ, আইল টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট।
1: আপ আচ্ছা রে ওকে ম্যাম
0: হ্যাঁ
1: ইউ উইল বি ফাইন ফাইন ফাইন
0: ওকে ঠিক হে দেমোজি। মই বাজাই দি আছে আপনার পছন্দ করা লাগি শুনিবি আর এনজয় করিবি আর কল করা নিমিতে থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: ওকে ওয়েলকাম,
1: বাই বাই ওকে।

0: Hello?
1: Hello, ma'am. Moi Premika Tewa Kwense.
0: Premika Tewa. ওকে কবি কেনেকা আছে? বহুত দিন পাছতে আপনার লাগা আওয়াজ শুনি আছে।
1: ও দাদু, বহুত দিন পরা মই ট্রাই করি আছে, কিন্তু আজি কেনেকা পরা যেন ফোন লাগিছে, অথনি পরা ট্রাই করি আছে।
0: এইটো কি কপাল কই না কপাল? সব মানুবি কল করে তো লাইনটো এঙ্গেজ হয়ে যায়, এইটো কারণে আপনার খেলা কল না লাগিয়া তাক দামা দাম কল করিবি তো কপাল থাকা দিনতে তো লাগি যাব না। হয়, বেশি ভাল লাগিছে আপনার লাগা আওয়াজ শুনি কিনা। কবি কি গানা শুনি বলে মন আছে?
1: আজি বেচারা শুনি আছে।
0: বেচারা?
1: বেচারা না, বেচারম।
0: বেচারম, বেচারম না? ওকে, বেচারম তে কোনটো গীতটো শুনিব? দিল কা জো হাল হে অভিজিত লাগা আওয়াজ না? ওকে, কোনোবাকে ডেডিকেট করবলে মন হয়ে না এই গীতটো পছন্দ করেছে?
1: ডেডিকেট সবে আছে, যেন দুর্গত নাগান চুরি আছে, তাই নাম বললে তো বেশি খং করে নিচিনাও লাগে।
0: এনেকাবি নহয়, ৰেগুলাৰ লিচনাৰ আছে আৰু সদায় প্ৰগ্ৰামতে দোচৰা মানুহ মেছেজ নাপঠাই লিবি, তাইতো সদায় দিন চব প্ৰগ্ৰামতে তাই যি হৈ লিবি মেছেজটো পঠাই না, একদম মন দি কেনে এফ এম লগতে জোৰা একতা আছে তাই। অ'কে কবি,
1: তাৰপিছত
0: একো নহয়, শুনি থাকা সববিলাক না। ঠিক আছে প্ৰেমিকা, আপোনাৰ কল কৰিছে বেছি ভাল লাগিছে, আপোনাৰ লগা পছন্দিতা গীত শুনিবি আৰু এনজয় কৰি থাকিবি, আৰু কল কৰা নিমিত্তে বেছি খুশি জনাই দি আছে। ঠিক আছে, ঠিক আছে, হা না, বেছি ভাল লাগিছে আজি আপনার লগা আওয়াজ শুনি কিনা, তো শুনিবি আর এনজয় করে থাকিবি। শুনি থাকা সববিল শুনব, বেশরম ফিল্ম কি গীত গায়েছে অভিজিৎ ভট্টাচার্য আর শ্রেয়া ঘোষাল লগা আওয়াজে, আর এই গীতটি পছন্দ করেছে প্রেমিকা টেভা জুন হে। বহুত দিন পরা লাইন লগাতার লগাই আছে কিন্তু লাইন না পায়, আজি তার লাগা নাম্বার লাগি যাই কিনা আছে, তো তার পছন্দ করেছে আর তার এফ এম ট্রাকপন কিছু সাথে বিলাকান আর শুনি থাকা খানকে ডেডিকেট করে দিয়ে কিনা আছে, তো খুশি পর শুনি কিনা এনজয় করা হব বেশরাম ফিল্ম কি গীত।

0: Hello.
1: Hello. Namaste.
0: Namaste.
1: মই ৰমেশ পাত্ৰ গোলাঘাটৰ কৈ আছো।
0: ৰমেশ পাত্ৰ,
1: হয়
0: কি হৈছে? বহুত দিন হৈছে আপোনাৰ কল হে নাকৰে।
1: কল কৰি থাকে, কল নালাগে। কল কৰি থাকে, কলেই নালাগে।
0: কি কৰিব না, সব মানুহলা কমপ্লেইন আছে। এইটো হলে বি কি কৰিব, নিজৰ লগা দিনটো আহি যায় না, লাগাতাৰ লগাই থাকিব লাগে নাম্বাৰ। ঠিক আছে, আজি কল লাগিছে, কি গানা শুনিবলৈ মন আছে?
1: দাদা ফিল্ম হব। দাদা
0: দাদা দাদা চাই চাব, ইমান চিয়ৰ নাই। দাদা দাদাতে খালি একটা গীতহে আছে যশুদাস লগা আৱাজ, দিল কে টুকৰে কৰকে। আচ্ছা ঠিক আছে, কোনোবা নাম ল'বলৈ মন আছে?
1: আছে, বহুত নাম ল'বলৈ আছে।
0: কবি
1: অমল বসুমতারী, বিমল বসুমতারী, ভাইকন মুন্ডা, বীরেন অংশে, শ্রীকারী রংসার, তুপাকে জমির, দেবাশিষ হাজরিকা, যোগেন্দ্র বংশী, সোনালী ইংকুটি, রুকুবেলে মেটা, শরৎ দ্বারা, হেন্দ্রিকা তিমংকি, অঞ্জলি বসুমতারী, ওর মহারাষ্ট্র কি ও তনুশ্রী বেতিয়া, ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, পূরণ বর্মা, রাকেশ ওর প্রেমজিৎ চক্রবর্তী ওর সবই লিসনারক ডেডিকেট কর রা হুম।
0: ওকে ঠিক আছে, রমেশ আপনার কল করেছে, আপনার মাঙালা গীত পে আছে, শুনিবি, এনজয় করিবি, আর আপনার লাগা সাথী খানবি, তার খানলা নাম শুনি কিনা খুব খুশি পাব, আর সাথ সাথে গীত পে এনজয় করা হব কই না বিশ্বাস করে আছে। তো শুনি কিনা এনজয় করিবি, আর কল করা নিমিতে থ্যাংক ইউ। শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত দিয়ে আছে যশুদাস লগা আওয়াজতে দাদা ফিল্মত, আর এই গীতটি পছন্দ করে কিনা আমি খালনতে কল করেছে রমেশ পাত্র, আর তারপর এফ এম ট্রাকপন লাভ বহুত বহুত সাথীবিলাক লাগা নাম লৈছে, আর শুনি থাকা সববিলাক কিবি ডেডিকেট করে দিয়ে কিনা আছে। তো শুনিয়া শুরু হব দাদা ফিল্ম কি গীত।

0: চাইবলি T2008 সিগনেটারি একটা আছে। তো ইতুরা কোয়াতো ইটু ইন্ডিয়া লাগা লিগাল সিস্টেম দে সব হিউম্যান রাইটস আর ফান্ডামেন্টাল ফ্রিডমস তো সব মানুষকে দিব লাগে। আর কিতিয়া সব মানুষ কয় ইটু ডিসেবলড মানুষ নিজের পর সাবলি নাপারা মানুষ কারণ কি হিউম্যান রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ফ্রিডমস তো দিব লাগে ইটু কয় কিনা আছে। আর ইতুরা কোয়াতো সব মানুষ কানুন পরা রিকগনেশন দিব লাগে আর কানুন পরা প্রোটেকশন দিব লাগে ইটু কয় কিনা আছে।
1: এটা আপনি ভালপরা কই বুঝাই দিছে, মানে সরকারি হে মানু একজন তালাগা মগজ বিয়া থাকে নলিবি পাগলা মানু এনেকা কই থাকে, এটু খান নিজে হে নিজেকে সাব না পারিলেবি এটু খানকে মদত দিবলে কানুন রাস্তা বিলাক বনাই কিনা আছে, ভালপরা কই বুঝাই দিছে। আর এটা আকো দুসরা জানিবলে মন থাকাতো মেন্টাল ইললেস নলবি মেন্টালি ডিসেবল পার্সন মন মগজ পরা নিজে হে নিজেকে সাবলে না পারা মানু খান কারণে এটু স্কিম বিলাক বি আছে কো আছে, এটু স্কিম লাগা ভাবনা তো কেনেকা করি কিনা চলাই যায় আছে।
0: আচ্ছা, স্কিম পরা আদু লিগাল সার্ভিসেস ইনস্টিটিউশন তাতে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি আইব, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিস আইব, তালুক লিগাল সার্ভিসেস কমিটি, হাই কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি আর সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি, ইটু আঙ্গে ফ্রেশ গাইডলাইন দিকে না আছে কিতিয়া লিগাল সার্ভিসেস টু দ্য মেন্টালি ইল নিজেরকে সাবলী নাপারা তলি দিমাগ বিয়া মানুষ কারণে অবজেক্টিভটো কি আছে কলি তো দিমাগ বিমারী মানুষ কারণে স্টিগমাটাইজ নকরিব কারণে তখন কি কানুন আছে ইটু সব ইটু স্কিম ব্রা লিগাল সার্ভিসেস অথরিটি অর লিগাল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্রা ইটু তাঙ্গে হেল্প করে না কানুন ব্রা কি হক দিয়ে না আছে ইটু পাবলি কারণে স্কিমটো আছে।
1: মানে আপনি কোয়া নিচিনা মানু একজন যদি তালাগা মন মগজ পড়া কমজোর হয়ে যায় মানুকে নাপুঞ্ছে নিজে অল্প ঠিক নহলে এটু খানকে ঘিন না করবলে লাগে আর সরকারি হে এটু খানকে মদত দিবলে রাস্তাবিলাক আছে আর কানুনবিলাক বি বনায় রাখিছে কই কিনা কই আছে। তো যদি এনেকা মন মগজ ঠিক নোহা মানুপরা বি মন মগজ কমজোর হওয়া সাব আর যতন করব কইলে কানুন লাগা হিসাব পড়া কেনেকা করি কিনা যাবলে লাগে লাগা আছে।
0: ইটু লাগা স্কিম দে কোনবা প্রিন্সিপাল দিকে না আছে। তো ইতুপরা কোয়াদো মেন্টাল ইলনেস দিমাগ বিমারি তো বাল হবলি লাগা বিমারি আছে আর দাওয়াই কান আর ঠিক পর সাইলি তো টাইম দে দিমাগ বিমার হয়ে কিনা থাকা কান ভাল হব। আর একটা তো আছে ইয়াতে মেন্টালি ডিসেবলড পার্সন মেন্টাল রিটার্ডেশন বি কয় ইটু তো মেন্টালি ইল পার্সন পর আলাগ আছে। ইতুপরা কবলি মন থাকা তো মেন্টাল রিটার্ডেশন অর মেন্টালি রিটার্ডেড পার্সন কান তো ইটু কান বিমার তো ইটু পার্মানেন্ট আছে তখন তো কেতিয়া বি ভাল নহব, হলে বি মেন্টালি ইল পার্সন কান তো ভাল হব। মেন্টালি ইল পার্সন কান তো হিউম্যান রাইটস আর ফান্ডামেন্টাল ফ্রিডমস পাবলি তো তখন সব হক আছে। আর তখন লগত কেতিয়া ডিল করব লিগাল সার্ভিসেস ইনস্টিটিউশনস কান পর ইটু জানিব লাগে তখন তো প্রোটেক্ট করব আর তখন ফুল এন্ড ইকুয়াল এনজয়মেন্ট অফ হিউম্যান রাইটস আর ফান্ডামেন্টাল ফ্রিডমস তো পাব লাগে। আর নম্বর ফোর ডে ইটু কয় আছে তাঙালগা ইনহেরেন্ট ডিগনিটি ইন্ডিভিজুয়াল অটোনমি ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্স অফ মেন্টালি ইল অ্যান্ড মেন্টালি ডিসেবল পার্সন গান তো লিগাল সার্ভিসেস ইনস্টিটিউশন পর প্রমোট করব লাগে। আর নম্বর ফাইভ তে নন ডিসক্রিমিনেশন মতলব তাঙ্গে ডিসক্রিমিনেট নকরব লাগে।
1: আচ্ছা, মানে মন মগজ ঠিক নোহা নহলে বি মন মগজ পড়া বিমার থাকা মানুষকে নাপুঞ্চা পাগলা মানুষ বি কই থাকে ইটু খান কে সাবলে মন নোহা নহলে বি ঘিন করা তানকে হিংসা হেলা নকরিবলে লাগে কই কিনা আপনি খান কানুন পড়া করে যে আছে কই আছে। তো এই আপনি কেনেকা করি কিনা মানুষকে আপনি খান কানুন হিসাব পড়া মতত দি যায় আছে এই বি অল্প আমি খানকে কই বুঝাই দিবি।
0: হয় মানুষ বেশি পড়া ইটু দিমাগ বিমারি মানুষ আঙ্কে মেন্টালি ইল অর মেন্টালি ডিসেবল পার্সন কারণে গিন বেড়া চাই আর কোনবা জায়গাতে তো তখন পাকলা আছে নাহিবি ইনিয়া কয় হলে বি ইটু জাস্ট বিকজ অফ স্টেট অফ দ্য মেন্টাল হেলথ তাঙ্গে ইনিয়া নকরব লাগে, রাদার তাঙ্গে আমার মরম পর আর বেশি সেন্সিটিভ পর তাঙ্গে ডিল করব লাগে।
1: তাইখানকে ঘিন না করি কিনা মরম করি কিনা তাইখানকে বি দোসরা মানুষকে কেনেকা ভাল থাকা মানুষ হান আছে এটু খানকে কথা কোয়া নিচিনা এটু হিসাব পড়ায় তাহলে চাইছে কলে তাইখান বি তাই নিজেকে অল্প জানিবলে পারিব এটু ভাবনা লই আছে।
0: হয় হয়। আর একটা আছে, এই নম্বর সিক্স।

0: যাতে কোলে কি কিনা পঠা আছে, হ্যালো গুড ইভিনিং আর জে, প্লিজ প্লে মি এনি সং ফ্রম দ্য মুভি বাগি থ্রি, ইটস মি বিবেক ফ্রম সৈপথার আসাম। ওয়েল থ্যাংক ইউ সো মাচ বিবেক, তো মই আপনি মাইয়া নিচিনা দশ বাহানে 2.0 এই গানটো বাজাই দি ওলাইছে এটা বাগি থ্রি মুভি পৰা। তো লিসনার্স খান এটা হলিব বিশাল দাতলানি, শেখর রফজিয়ানি, কে কে শান আর তুলসী কুমার লাগাওয়াস্তে। ফিল্ম আছে বাগি থ্রি।
1: Authentic, original, and better than our

প্রোগ্রাম থেকে দুশো গীত শুনব আর গীত কারণে লিখে কিনে পঠা হয়েছে রমেশ পাত্র, রুনু পাত্র এন্ড লাকি গোলাঘাট আসামপাড়া। আর টাকা নিটু গানা ডেডিকেট করে দিয়েছে আমল বসুমাতারী, বিমল বসুমাতারী, বাইকন মুন্ডা, শিকারী রংপার, দেবাশিস হাজরিকা, রকুবিলা মেথা, যোগেন্দ্র রংপি, সোনালী এংটিপি, বীরেন হানসে, হান্দিকা টিমুংপি, অঞ্জলি বসুমাতারী, প্রেমিকা টেওয়া এন্ড অল এফ এম ফ্রেন্ডস কিনে লিখে আছে। তো থ্যাংক ইউ সো মাচ রমেশ পাত্র এন্ড ফ্যামিলি আপনি আর লিখে কিনে পাঠাই দিয়ার কারণে। এটি নিচিনা আপনি গানা মাঙিয়া তো তেরে ইশক মে পাগল এটি গীত এটা বাজাই দিয়েছে। তো লিসনার্স খান এটা শুনব উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক আর স্বপ্না আওয়াজ থি লাগা আওয়াজ দিয়েছে। ফিল্ম আছে হামকো তুমসে প্যার হে।

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর
1: 103 MHz গুড ইভিনিং লিসনার্স, এইটো আকাশবাণী কোহিমা এফ এম ট্ৰেকবান 103 MHz পৰা আপুনি ইয়াত প্ৰগ্ৰাম শুনি আছে। আৰু ইয়াত আকৌ শুনি হ'ব হিন্দী ফিল্ম গান প্ৰগ্ৰাম পুৰণি গীত। চ' আৰ জে জেকব আপুনি চবকে ৱেলকাম কৰি আছে, স্বাগত কৰি আছে, নমস্তে আৰু চালাম কৰিনে জনাই দি আছে। আপুনি কেনেকুৱা ফিডবেক চাজেশ্যনছ নহ'লে থটছ থাকিছে ক'লে এইটো নম্বৰতে লিখিব পাৰে 9436805333। আৰু লিখিবৰ কাৰণে ক'ড আছে FM Space F। তো প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে, পয়লা গীত শুনব আপনাদের কিশোর কুমার লাকা বস্তে, ফিল্ম আছে লাহু কে দো রঙ।